0: তার সমান্তরালভাবে কলিয়াবর মহাবিদ্যালয় অসমীয়া বিভাগের প্রবক্তা এয়া মূর সঙ্গে উপস্থিত আছে ডক্টর পিনাকী দাস বাইদেউ। বাইদেউ, আপনার আন্তরিক আদরণি জানাইছো অনুষ্ঠানের মাজলে।
1: নমস্কার।
0: প্রথমে কোক কেনে আছে?
1: ভালে আছো।
0: এতিয়া কথাটো হল, আজি আকাশবাণী গুৱাহাটীত এনেকৈ উপস্থিত হৈ কেনেকুৱা লাগিছে প্রথমে আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো।
1: কি বুলিনো কম, আসলতে ভাল বুলি নহয়, ভালতকে যদি ওপৰত কিবা এনেকুৱা শব্দ আছে এই মুহূৰ্তত, সকলোৰে সংগীত ক্ষেত্ৰৰ লগত জড়িত যিকোনো মানুহৰ এটা সপোন থাকে যে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰত এটা গীত সম্প্রচার হোক। সেই ক্ষেত্রত মই আহি ইয়াত ফেসবুক লাইভ করব পাৰিছো, সেয়া সম্ভব হৈ উঠিছে একমাত্র তুমি তোমালোকৰ বাবে। গতিকে বহুত ধন্যবাদ, এই আপাহতে মই সকলোকে ধন্যবাদ জনাইছো।
0: আজি এই অনুষ্ঠানটোৰ জৰিয়তে কেবল এই কিতাপখনৰ বিষয়ে নহয়, আমি আপোনাৰ বিষয়ে কথা পাতিম, মূলত আপোনাৰ বিষয়ে কথা পাতিম, আপনার সংগীতের যাত্রার বিষয়ে কথা পাতিম, শ্রোতাসকলক আমি এই অনুষ্ঠানটির জড়িয়ে জানাবলে চেষ্টা করি। প্রথমে মানে সেই কিতাবখনের প্রসঙ্গলে যাম, কিন্তু আমি আপনার এই যাত্রাটার বিষয়ে জানিব লাগিব, শ্রোতাসকলক জানাব লাগিব, কেন আপনি সংগীতের এই যাত্রাটা আরম্ভ করেছিল। আসলে কবলে গেলে কথা মানে পুনর্বার কো যে আপনি পেশাত এগারী এখন মহাবিদ্যালয়ের ঐতিহ্যমন্ডিত কলিয়াবর মহাবিদ্যালয় আপনি প্রবক্তা, তার সমান্তরালভাবে নিশা বুলিয়ে কো মানে আপনি গীত খুব সুন্দরকর পরিবেশন করে, গীতর সহ আপনি দীর্ঘদিন ধরে জড়িত, অকান এই যাত্রাটার বিষয়ে কোক।
1: হয়, এই যাত্রাটা আসলে মই ক্লাস ফাইভত আরম্ভ করেছিল। ক্লাস ফাইভত মোর লগর যিখিনি ছোৱালী আছিলে আসলতে তেওঁলোকে খুব ধুনিয়াকে গায়, মই কেতিয়াও ভবা নাই, কিন্তু এটা আকর্ষণ হয়তো মোর মা বা দেউতাই দেখিছিলে, তেওঁলোকে বিচাৰিছিলে ময়ো গাওঁ, কিন্তু মই মানে অকণ নাচি ভাল পাইছিলোঁ। কিন্তু সেইটো সময়ত মই গোৱালপাৰাৰ আমাৰ অঞ্চলটোত মানে ডান্সৰ তেনেকুৱা একো স্কোপ নাছিলে, তাৰকাৰণে ভাবিলে যে পিছলৈ গানটো ৰাখিবলৈ ভাল হয় যিকোনো মানুহৰ বাবে, গতিকে সংগীতৰ ক্ষেত্ৰতেই আগবাঢ়ক। গতিকে দেউতাই মোক সংগীতৰ ক্ষেত্ৰতে আগবঢ়ালে, তেনেকে মই আচলতে সংগীতৰ ক্ষেত্ৰখনলৈ আহিলো। আৰু বহুত তেনেকুৱা ঘটনা গৈছে, মই এটা সময়ত ভাবিলো যে মই গান কোনো কাৰণত নোৱাৰিম, মোৰ ভইচটো মানে বহুত বেয়া আছিলে, মানে ওপৰলৈ মোৰ চা ৰেৰ পিছত নেযায় কোনো কাৰণত মোৰ মাত। কিন্তু সেই ক্ষেত্ৰত মোক সহায় কৰিলে, মাজেও নাম ল'ব লাগিব, জনাৰ্দন হাজোৱাৰী, তেখেত মোৰ মামাও আচলতে, তেখেতে মোৰ ভইচৰ ওপৰত বহুত কাম কৰিলে, গতিকে সেই মই অলপ আগবাঢ়ি গ'লো। তাৰপিছত আৰু তেনেকে কম্পিটিশনত আধাতে গীত চিটো নাগাই পেলাই এৰি গুচি আহিছো ষ্টেজৰ পৰা, সেইবিলাকো মানে বহুত কাহিনী আছে, সেইবিলাক বহুত কাহিনী। কিন্তু সেই আৰু এটা যাত্ৰাত তেনেকুৱা বহুত ঠেকা খাবই লাগিব, তাৰপিছতহে আমি আগবাঢ়িব পাৰোঁ, সেই তেনেকে আগবাঢ়ি গৈ আছো আৰু।
0: এতিয়া কথাটো হ'ল যে আপুনি যিহেতু উল্লেখ কৰিলে যে আপুনি গোৱালপাৰা জীৱৰী, গতিকে গোৱালপাৰা বিখ্যাত কিহৰ বাবে সেয়া সকলোৱে জানে, তাৰ যিসমূহ লোককৃষ্টি তাৰ বাবে বিখ্যাত। আমি অনুষ্ঠান যদি এটা গোৱালপাৰীয়া লোকগীতৰে গীতৰ অনুষ্ঠানটো আমি আৰম্ভ কৰোঁ, তেতিয়াহ'লে বৰ এটা বেয়া নহ'ব চাগে, গতিকে আমি এটা গোৱালপাৰীয়া লোকগীত আপোনাৰ পৰা শুনিব বিচাৰিছোঁ।
1: নিশ্চয়, আচলতে মই সঁচাকে কম, মই নিজকে গোৱালপৰীয়া বুলি কৈ বেছি মানে ভাল পাওঁ, মই এইটো মানে কি কম আৰু, মোৰ প্ৰাইড যে ইমান ধুনীয়া এখন, ইমান বেছি সংস্কৃতিত মানে আগবঢ়া, বিভিন্ন ধৰণৰ তাত আছে, গীতেই কথা ক'ব, কুশান নৃত্য বা লোকনাট্য অনুষ্ঠানবিলাক কিমান মানে বহুত ৰিচ হৈ আছে, মানি দিলো। গতিকে তেনেকুৱা এখন ঠাইৰ পৰা অহা বুলি ক'লে আচলতে মোৰ খুব ভাল লাগে। কিন্তু মই গীতটো গোৱাৰ আগতে এটা কথা মই সকলোকে জনাব বিচাৰিম, মোৰ মাতটো বহুত বেয়া হৈ আছে, গতিকে গীতবোৰ গাবলৈ চেষ্টা কৰিম, গীতবিলাক গাওঁতে বেয়া হ'ব, কিন্তু আপোনালোকে ক্ষমা কৰি দিব।
0: নিশ্চয়।

0: ধন্যবাদ জানাইছো। আসলে এনেধরনের গীত সমূহরে যেতিয়া অনুষ্ঠান এটা আরম্ভণি হয় অনুষ্ঠানটির সৌষ্ঠব বৃদ্ধি পায় আর তাতে আপনার কণ্ঠ গোয়ালপরিয়া জীয়রীর কণ্ঠ গোয়ালপরিয়া লোকগীত সচাই খুব ভাল লাগিলে, ধন্যবাদ জানাইছো। একটা ফোন আছে, ফোনটা আমি লই লব বিচাৰিছো, ইয়ার পাছত আমি অন্যান্য কথা সমূহ পাতি যাব। সংযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আমি পিছত অনুরোধ জানাইছো যিয়ে ফোন করেছিল যাতে পুনর্বার আমার সঙ্গে সংযুক্ত হবলে চেষ্টা করে। মই অকমান কিছু কথা পাতি লব বিচাৰিছো আপনার সঙ্গে। আপনি গুৱাহাটী বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছিল, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন করে তার পাছৰ পর্যায়ত আপনি শিক্ষকতা বৃত্তি বাছি ললে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন করা প্রতিগৰাকী ছাত্র ছাত্রীর সংস্কৃতিবান মন এটা আছে। মই যদি আপনাক সুধু গুৱাহাটী বিশ্ববিদ্যালয় আর পিনাকী দাস আর সংগীত অকনমান কোক।
1: আসলতে বহুত তিতা মিঠা অভিজ্ঞতা, তিতা আসলে বেলেগ তেনেকা তিতা নহয়। প্রথমবার ভার্সিটি উইকত বহুত গা বেয়া হয়েছে, মানে মই যেহেতুকে আর সি সি ওয়ান গার্লসত আছিল আর বহুত কষ্ট হয় ইউনিভার্সিটিত পড়া প্রতিগী ছাত্র বা ছাত্রী সেইখিন কষ্টর কথা গম পায়, নিজের হোস্টেলটুক আগবাড়ি লই যাব যেতিয়া লগিয়া হয় তেতিয়া কিমানখিনি কষ্ট হয়। গতিকে সেই কষ্টতে আসলতে অকনমান তেনেকুৱা এটা হল, মোৰ মাত চাত ভাঙি অবস্থা নাই, গতিকে মই ভাল ফল তেনেকে একো দেখুৱাব নোৱাৰিছিলোঁ, কিন্তু পিছৰবাৰ বহুত ভাল হল আৰু। গতিকে কি বুলিনো কম, লগৰখিনিও আসলতে মোক বহুত সহায় কৰিছিলে আৰু বিশেষ তেনেকুৱা মোক সংগীত, মই অকল হোষ্টেল ক্লাস আর সংগীত, বাকি মোক হয়তো মানুষে ইমান দেখাও নাই আসলতে, মই সংগীতৰ লগতেই জড়িত হৈ থাকিলো। তেনেকুৱা বিশেষ মানুহৰ ইউনিভার্সিটিলৈ বহুত কিবা কিবি স্মৃতি থাকে, গম পাইছে মই কেনেকুৱা ধৰণৰ স্মৃতি কৈছো, তেনেকুৱা একো মোৰ স্মৃতি তেনেকুৱা নাই, ভাল নে বেয়া নাজানো বাৰু, কিন্তু সংগীতৰ ক্ষেত্ৰখনত মই বহুত পালো, মই বাবু বৰুৱাক লগ পালো সেইখিনি সময়ত, কিন্তু মোৰ বেড লাক যে সেইখিনি সময়ত মই আগবাঢ়িব নোৱাৰিলো, মই আকৌ গোৱালপাৰালৈ উভতি যাবলগীয়া হল, গতিকে সেইটো দুখ অকণ থাকি গল বাৰু।
0: গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ যিটো ভাৰ্চিটি উইক বিশ্ববিদ্যালয় সপ্তাহ, সেই বিশ্ববিদ্যালয় সপ্তাহৰ মাদকতা অত্যন্ত সুকীয়া, বিভিন্ন সংগীতৰ প্ৰতিযোগিতাত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিছিলে।